0: ঘরে খন প্রলো শৈলী হতার লাই না হই আছো মেবানে বছিজি তারে মুই পিব মিমামি মার্বলারি প্রিমাবিরা বিশেষর মুবা গঙ্গা আর্ট গ্যালারি রি ইয়াব মই বা আছো
1: নাই ইয়াম বিরা তয়ার তড়িবা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণপত্র ব্যানার কো বনেল পরদি বিরা ইয়াব মইলো খারে তারে প্রে আনসেজি
0: স গঙ্গা আর্ট গ্যালারি রি তত বনিবরা আছো
1: তর মি মার্বল আর ফ্রি বা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিমরো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিং লমরো ছালাসি ব্যাজ দে মায়া চিনো বনিমরো
0: তৈলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কি পাইছ ভনেরে এক পটক তৈলে সবাই ভন্দিও তা নেপালী ভাষামাই
1: বেশিসার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইনবোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাচ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথেই মায়েকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইন্ছ সাথেই আমি কহা ললিত কলা অধ্যয়ন গরিকা দক্ষ ব্যক্তি ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং বনাইনুকা সাথেই বিক্রি বিতরণ গরিন্ছ
2: পবিত্র গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশিসহর নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোক লংসুং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066531387 মোবাইল নম্বর 9842646648 র 9843018383
3: কে টাউকো দুখনি কে পেট দুখনি কে দুখিয়া দুখিয়া ঝন এই বেলা পখালা লাগে হইরান হইন কাহ জানি হলা কে গর্নে কে নগর্নে কইলেই বিরামী ভয়ের কেই মেলো মিশে ভাইলে
4: বুয়া পিট নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বেশি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদ সানি তেই যাম বরু
3: হুঞ্ছ বুয়ারি ল গই আলম সারে গারো
4: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
5: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
6: হেরনে হেরাউনাকা সাথে উপচার গর্নে হজুর তপাইঁকো সংস্কৃতি সংরক্ষণ তথা সামাজিক বিকাশ কেন্দ্রমা ধামী ঝাঁক্রী উত্থান সমিতি সঞ্চালন গরিয়েকো ছ ইহাঁ প্রাথমিক উপচার তথা পরামর্শ সম্বন্ধী শ্রী ধন বাহাদুর অসরপতি গুরুদ্বারা দয়াকো সেবাকাই গর্নে গরাউনে গরিন্ছ সাথে সমাজকো অগাড়ি দুঃখ বিরাম রোগকো বিশ্বাসক সাথ উপচার গরিনে জানকারী গরায়ৌ হই ত রোগকো বিবরণ
7: কাম্নে রোগ
6: বৌলাউনে রোগ
7: ঢল্নে রোগ
6: মূর্ছা পর্নে
7: সপনা নরাম্রো দেখ্নে
6: ডরাউনে
7: রিস উঠ্নে
6: তর্সিনে
7: খান মন নলাগ্নে
6: চিলাউনে
7: ঐঠন গর্নে
6: কম্মর দুখ্নে
7: হাত খুট্টা পোল্নে
6: চপাউনে
7: হাত খুট্টা দুখ্নে বা সুন্নিনে
6: জ্যান কর্কর খানে
7: মহিনাবারী গড়বড়ি
6: বাজোপন
7: ছাড়ে রোগ
6: প্রেসার
7: সুগার
6: প্যারালাইসিস
7: দম
6: খোকি টোকেকো নীলো দাম
7: মানছে হরায়েকো
6: সামান হরায়েকো
7: টুনামুনা লাগেকো
6: মেলমিলাপ গর্ন পর্নে
7: দাঁত দুখেকো
6: বিগার পরেকো
7: পয়সা ফসেকো
6: রক্সি ছুটাউনে
7: ঘর বান্নে
6: পিনাশ ভয়েকো
7: টাউকো দুখ্নে
6: গ্যাস্ট্রিক
7: জন্ডিস ভয়েকো
6: সতুর নষ্ট গর্নে
7: বাত রোগ
6: বান ফর্কাউনে জস্তা রোগহরুকো দৈবিক সাংস্কৃতিক গুরুবাট বিশ্বাসক সাথ উপচার গরিন্ছ সাথেই বুটি পনি বানিনেছ হামিলাই সমজন হোস নিরাশ হুনুনে ছাইন
7: জন্মের কসলে পো কে লিয়ে আয়েকো ছ र मर्दा लानुको के छ
8: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका वडा नम्बर 9 सिउडीबार लम्सुङ कृषक जागरण सहकारी अगाडि कृषि विकास बैंक नजिकै सम्पर्क फोन नम्बर 9769677860 9769677860 र 9821 5736 9821 5736
6: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था आउनुहोस्, सोध्नुहोस्, खोज्नुहोस्, बुझ्नुहोस्, आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस्, रोगबाट मुक्त हुनुहोस्। जयराम गुरुदेव।